আকাশবাণী বিলোনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ শনিবার, চৌঠা ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 22শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওগুলিতে এখন সময় সকাল 6:03 হয়ে 39 সেকেন্ড।

অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। নিবেদনে শ্রীকুমার চট্টোপাধ্যায়।

এতক্ষণ নিবেদিত হল ভক্তিগীতি, নিবেদন করলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ব্যক্তিক অনুষ্ঠান হায়ংনে খরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কা হাম তাবুক চেংজাগো তিনি নি ফুংনি কক্রব পান্ডা হাইমি খরাং তিনি চাশাল তালতোক তালনি শাল থামচি চা শালমারি চিবরিরা থামসি বা ত্রিপুরা বিশি আগস্ট তালনি শাল নৈচি নৈ শালমারি নৈ সাই নৈচি তক ইংরেজি পিছি কিন্তু রক গুবনি শালনি হাই তিনি বহাই নখনাই দো আকাশবাণী নি বিশিংতে কক্রব পান্ডা হাইনি খরাং

চিনি সাক নি বাকি বেলাইব ন কাহাম অবশিনি সাক নি হজম নি ফান্ন বাংরিব তাই সিন সাক ন কচাং খাই তন্দিব তাই সিনি বুকুক নি যে বাহাই রক হামিয়া বাহাই অংমারং ন কাসু আপনি বাকি সিনি হজম রঙী ফানরক ন বাংরি না বাকি সংসাল পুদিনা ব্লাই রক ন হাইন পান খালি বুকুব ওয়ারি চাই মানো আপনি বিশিনতেই সিনি অমহাই যে সাকলাইজাক যে জুদা জুদা সিনি সাকনি কাহাম অঙ্গি মানো হিংকে বনো কাইনা থাকা হিংকে সং তাম তাম খাইনা নাই নাই আবো কিসা সাই মানলাইনে বিনি পইলানো সং বনো নকনি ছাদ টপ রকবো কাই মানো হাইকেবা সিনি নকনি নুকুচু রকবো সং কাই মানো আপনি বাকি সং পইলানো হা শিবুবুক হানো সং বিনি কাইনানি বাকি থাই সামি না নাই জরা হাঙ্গে ফেব্রুয়ারি নিসিমি মাস মার্চ তাল একেবা জুন নিসিমি জুলাই গিয়াং সেপ্টেম্বর নিসিমি অক্টোবর রগ বন কাই মানো বিনি বাকি কাহামকুক গাঙ্কাই জৈব সার গনাং দোয়াশ তাই বেলে হা বিনি বাকি কাহাম তাই শিবুবুক হা অবো হাইহিংকে পুদিনা চাষ খাইনা বাকি বেলাইন কাহাম ইংখাই পইলা নব কাইনা থাকে কাইসা কাহাম পুদিনা বুফাংনি সং পাঁচ নিথি সিমি ছয় ইঞ্চি কলক কলক খাই সং কা রাসুই মানাগ্রা নাই আপনি ইয়াগুলো হাঙ্কে আজে রাসুজাক বেদেক ন সং কাইসা মানিওকে তুইওকে চমুই তন্না নাংনাই সালসা অবহাইকে নাই সং চমুই তন্মানি ইয়াগুলো নাই নেয় সং সাতনি সিমি দশ অবহাই দিননি ইয়াগুলো গাঙ্কে বিনি যে পেদেক চমজাগ ইয়ারং কিসা কিসা আচাই ফাইনাই একনি সিমি দুই ইঞ্চি আমহাইকে লকসাওই ফাইমা জরাও হাঙ্কে সং বিনি বাকি যে হা সাইনা যাক আজাগ সঙ্গন কাই রে মানো হাইকবা সং টপ রকব কাই মানো হা তুমুং নকরি গাঙ্কে গাই বন আবহাইকেন উরাম উরাম সং তৈরক লুই তনা নাংনাই গে বন গবং কুক সাতুং নাংথাই আমহাই থাই নসং বিনি বাকি সাই নানা নাংনাই গাই তবো কাইখেনকে তো দেবো চাকুগ সালো বন্টা কাছে সুখ সাতুং তনই আবনিয়াগুলো সাকলম মুখে বন তনি রিমানো গাই উরাম উরাম তৈরক লুই নাইকেনি খ্লাইকেন সং পুদিনা ন কাহামকে নগ তরি উইনে গবং খে কাইখেবা সং ফালইনে রং পুষা আজি মানো গে আসুক জরা সং খনা লাইকা পুদিনা কাইমানো রগে কক থাইসা থাইনে

0: শন জেং নাই অবনো কিটিংগৈ বিধানসভা ভবন হাব না বাকি কিছিসা রায়দা খাজা খা বা রায়দা বজা খা আপনি বাকি অধিবেশন চলেই তংমানি জড়াব হাইন এরেন বড় রক ছয় ছয় রায়দাতেই গসিমংলাই মানজাক আবহাই নকারী হাবি মানগ্লাক তাই আপনকারী আ জাগাও সেবুকলাই তংনাই রকনি থানী বহাইন আবহাইহিনী সাকলাই জাখা বরক বহাইন জানে জানে আইডি কার্ড তৈনাই মা হাবনাই তাই লগি মূসাসক আমহাই মানই কুবুক আমহাই রক তৈনাই থাংমাংলাক তাই যে নাইনানি বাকি অধিবেশননি যে পান্ডান নাইনা বাকি থানাই রক আবরক বংনি থানী বহাইন পুইলানি সিমি গসিমং মানজাক আমহাই এন্ট্রি পাস আমহাই নাউই থাংনানি নাংনাই হিনিনে কগম কাইসাও সাকলাই জাক্কা আগে আবনো কারি থেকে সেঙ্কাঙ্কে ও বুসকাং সেপ্টেম্বর তালনি সালচি তাই সালচি সা সালমারি ও সালনিনি বাকি বীরচন্দ্র মনুনি সাংরংমা মন্দির সালনি বাকি সাংরংমা তের সংসার জাকনা থাঙি দঙ্গ ও তের যতন নফাই মানজা খাইনা বাকি সাকলা কবক জাক্কা তাই ও তেরনো কিতিংগৈ গোবাং কতর খাইনাই মেলা এবার বাণিক সংসার জাগান হেনে কম গাছে সাকলাই জাক্কা
1: মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি বিভাগটি কাইসা অর পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট ইংলিশ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আইএমডি ইন কেমিস্ট্রি বেসিক কম্পিউটার স্কিল সাবজেক্ট ও জাগো গেস্ট টিচার লাগনা বগৈ সাজাগৈ দঙ এংলিশ টিচার আবো টোটালি টেম্পোরারি বেসিস নাই অবো লংজাক নাই পাইথাক সাল ও আগস্ট সালনি সাল থামসিয়া সালও নরটে কাহামকে সাইমানো জঙ্গাঙ্কে এমবিবি ইউনিভার্সিটি https://mbbuniversity.ac.in ও জায়গাও থাঙিনে নরক লগ ইন খাইব নাই মানো কেবল পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট ইন ইংলিশ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আইএমডি কেমিস্ট্রি অ্যান্ড বেসিক কম্পিউটার স্কিল সাবজেক্ট আবো হের টংহাঙ্কে নরক গেস্ট টিচার নামো জঙ্গাঙ্কে অর থাঙ্গে মালাই মানো আবো অ আগস্ট সালনি সাল থামচি যা সাল মানে একত্রিশ তারিখ জোড়া অবনি
0: অবনকারী কখন তাই হুকুম বেদেক ফাইসিং তৈ লোয়াজিজাক হাস্তে রুকজাক নাটক বাতাইমং এবার থুমনুক বাতাইমং 2026 তিনি ইংনাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হল আগরতলানি যে তিনি ফুংনি দাম চেতামাই সতী থামজি নিসিমি চ্যাংজাক নাই ও থুমনুক বাতাইমং অব রংনক রেমনি রংনক নি বিশৃঙ্গ রং সঙ্গনাই তাই সঙ্গনাই যে রংনি বিশৃঙ্গ বাতাই মুনাই দামচি সামে সতী থামচি ও ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম রংনক বরক অব আজাগব নাটক বাতাই নাই আপনি ইয়াগুলো দামচিসা তামে সতী চিপা অব নাটক বাতাই নাই মেলাগড় কুচুক মাধ্যমিক রংনক আপনি ইয়াগুলো খোয়াই গভর্নমেন্ট কুচুক মাধ্যমিক রংনক আপনি ইয়াগুলো শারীরিক ফাসিঙ্গ হংকে বিবেক নাটক সংস্থা হই কাইসা ধলাইনি বরক নাটক বাদাই মঙ্গ মানজাক নাই আপনি ইয়াগুলো বীরচন্দ্র মনুনি শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক রংনক বরক ও বাদাই মঙ্গ মানজাক নাই আপনি ইয়াগুলো হংকাই গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল আপনি ইয়াগুলো শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল বরক ও থুমুক বাতাইমুঙ্গ মানজাক নাই গে যত নন ও নাটক বাতাইমুং এবার থুমুক বাতাইমুং ন ভাই নাই ফাইনার বাকি কবক জাকা ককথুম তাই হুকুম বেদেকনি ফাঁসিংতি
1: অজয় কাইসা সাপ্লাইমুং টঙ্গু ত্রিপুরা জুট মিলস লিমিটেড

0: retirement ang merok bong ni beton ni abo tabuk man thaji tong mani abno rojak nei ni saklai jago je borok rok ek ek 1996 bisni simi regular basis o oro salary maner rok borok no oro saklai jago beni nok ni borok hai keba kebo utradir ke legal heirs jodi tong hanke finai 31 tarikh ni o august ni 31 tarikh ni bisingo jut mills o thangi nei narok jogajog khlaimono tei oro nong ni nangkuk man document o jomar nan bagi nei saklai jago kebo jut milo obohai tong hanke narok dati dati thangi nei jogajog khlai di narok ni peribai je tong mani je man thai rang tong mani abono rejang nei areas of ke division ni kok oro saklai jago
1: আও হাইকে তাবুক সঙ্গা সুজরত খানালাইকে তিনি নি ককথুম হাইকে তাবুক খানালাইনে সেবগো বরক তলাংমণি কক সেবগো বরক তলাংমণি কক তঙ্গ আনিয়া ফব ত্রিপুরা হাইকোর্ট নি বিশিঙ্গ সিস্টেম অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2026 নি বিশিংতে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট আচুক থাই নি বাকি কিসিসা বুক চা আচুক থাই সুবং জাগে তঙ্গ বেবাগে বুক চা আচুক থাই খড়ক ব্রি আপনি বিশুঙ্গ এস টি খড়ক নেই এস সি খড়ক নেই অব পাইথাক সালমারি অনলাইন তেই ফর্ম ফিল আপ খাইনি ও আগস্তালনি নৈচি দক সালমারি নি শারিক নি দাম বা জরা খাইমানি সাকলাই জাকা তাই অবনি বাকি নরক হাইকোর্ট নি ওয়েবসাইট হাবি কাহাম কেচেরি শুক্রবী নাই মানো অবনি বাকি রংমারিং না নাংনাই গ্রেজুয়েট হার্ডওয়্যার তাই নেটওয়ার্কিং তৈ পরিজাক তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন নতি গ্রেজুয়েট খাইজাক তাই হেকবা আইটি নতি পরিজাক আবহাই এংনানি নাংনাই হেকবা আইটি ও এক বিশিষানি ডিপ্লোমা খাইজাক এংনানি নাংনাই হেকবা বিএসসি কম্পিউটার সায়েন্স আবহাই রক খাইজাক না নাংনাই হেকবা বিসিএ খাইজাক এংনানি নাংনাই হিনি ককম কাশো সাকলাই জাকা গেনরক যতন ও হাইকোর্ট নি ওয়েবসাইট হাবুই তেবো কাহামকে চেরি শুক্রবী নাই মানো উমরংনা নাংনাই বিশি ব্রেই চি নি বিশিঙ্গ তাই খাতিজাক বসংনি বাকেই তাই বিশি বা কাবাং ফানো যোগান হনেই ব সাকলাই জাক্ষা গে আসুক জুরা সং তিনি নি সেবগো বরক তালাংমানি কক খানা লাইকা গাই তাবুক সং রচাপ মুং খানা না ফাজিং থাংলাইনে রচাপ মুঙ্গ খরাং রবানে ধর্মচরণ জমাতিয়া

0: आउन फारी जों जतन समाय दांलाय जाय जों तन वान सुलाय जाय जों एडुकेशन अथ अर्जा गिनाय आनि बुसाबो दै आनि कामाम चनि बर रक्न जतन जों भाइके तब एडुकेशन काम करन के लांगि थांगि मान आबनो फन्नाय लै जों नंगले तामनि वान सुक जेनि कामयाम चनि जे दंनाय जतन जों एडुकेशन बखखतै बाहे काम करन के लांगि थांगि मान तब फुरमान बिसिं दै खर टीचर नि जे खलाय दै खर एसे खरसा कामिनि कामयाम चनि बरक কলক কত খাই যায় তে নিনি আনি দাম খাই যায় আবন ফারি যতন আজাগ যর্মনতি কক সারালিয়া যাতিনতি কক সারালিয়া যে গানগিনি যে নেই বহস দমানি যে কামিনি যে বড় রং দমানি বংন ভাগ্যে কাহাম গ্রংকে বস কামা আগুলাঙ্গি থাঙিমান ফারি যাবন ওয়ান সুগলাইনাই পুলি হাঙ্গি নকনো ওয়ান সুগলাইনাই নিজে নক নিজের নক বলতে আনি বসাবতেই আনি নেই বর্ষ গানাগিন বড় রকম জেনে বেকাকি যেবো কাহাম গ্রংখে বসকাম আগু গিয়ে থাকি ককডুকলাই আনি খাবনে দাউকি বুক জিরো জিরো ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককডুক নাম্বার পান্ডা আওয়াই খেলাই দো সারাসা পয়েন্ট মেগা হার্টস আংটো প্রসান নাই দিনই কক সালাইমান বিশিনতেই ওয়াটে শেখ শেখ জরাও
1: এতক্ষণে রেলওয়ে রওনা হল। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজারকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনে খরাং আকাশবাণী বিলনিয়া আমাদের স্টুডিওর দেখার সময় সকাল ছটা বাজে পঞ্চান্ন মিনিট হয়ে সাত সেকেন্ড। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। অনুষ্ঠান আজ সকালে তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল সাতটায়, সাতটা বাজে পঁচিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন পর্যায়ক্রমে সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিট এবং সাতটা বাজে চল্লিশ মিনিটে। সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী পার্থ মজুমদার। আটটা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল আটটা বাজে পনেরো মিনিটে। নটায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, নটা বাজে পাঁচ মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, দশটায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, দেশাত্মবোধ গান শুনবেন দেশবন্ধুর অনুষ্ঠানে দশটা বাজে পাঁচ মিনিটে, দশটা বাজে ত্রিশ মিনিট শুনবেন ভজন নিবেদনে পণ্ডিত ইয়াসরাজ, বেলা এগারোটায় শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, এগারোটা বাজে পাঁচ মিনিটে এবং বেলা একটা বাজে চল্লিশ মিনিটে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কক্সবাজার অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন বেলা একটা বাজে ত্রিশ মিনিটে, দুপুর দুটোই শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন দুটো বাজে পনেরো মিনিটে, দুটো বাজে ত্রিশ মিনিটে শুনবেন আমি নারী অনুষ্ঠানে। প্রথমে শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন বিউটিশিয়ান পুষ্পা দেবনাথন নন্দী, পরে শুনবেন দুপুরের আড্ডা, বিকেল তিনটায় শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, তিনটে বাজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল পাঁচটা এবং পাঁচটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে, শুনবেন নাকি শুরু করার গান, লোকসঙ্গীত শুনবেন বিকেল পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সন্ধ্যে ছটায় কক্সবাজার অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথম শুনবেন কক্কাহাম, কক্কাহামে শুনবেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ, পরে শুনবেন হাসকনি খরাং, হাসকনি খরাঙে শুনবেন কলয় গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কিষাণবাণী সন্ধ্যে ছটা বাজে ত্রিশ মিনিটে, সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন লাইভ ফোন ইন সমীপেশু, সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের কক্সবাজার এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন

7:45 এবং 7:55 রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। ফোন করবেন 8731875545 এই নম্বরে। 9:00 যুববাণী, 9:30 শুনবেন সারাগম অনুষ্ঠান, শুনবেন রাগেশ্বরী রাগে সেনাই, বাজে শুনবেন আলী আহমেদ হোসেন এবং সহশিল্পী বৃন্দ। 10:00 শুনবেন হারানন্দিনের গান, শুনলেন অনুষ্ঠান সূত্রী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি সুখ শুরু করছি আজকের আজ সকাল অনুষ্ঠানটির উপস্থাপনা। বন্ধুরা, চলে এলো আমাদের সবচেয়ে আনন্দঘন ঋতু শরৎকাল। আজ চৌঠা ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 22শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হয়ে গেল আমাদের আনন্দঘন সেই পূজা পার্বণের পালা, হয়ে গেল বিশ্বহরি মাতা মনসার পূজা, সামনে বিশ্বকর্মা, বিশ্বকর্মা পরেই শুরু হবে মহালয়া, এরপরে একে একে চলে আসবে পার্বণ। এই গণমুহূর্তে আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। 1642 সালের আজকের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়। সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় 1698 সালের আজকের দিনে। 1910 সাল জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এর স্থায়িত্ব হয়। বিবিসি প্রথম নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে 1932 সালের আজকের দিনে। ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1942 সালের আজকের দিনে। 1942 সালের আজকেই দিনে জার্মান নাৎসি বাহিনী স্টালিনগ্রাডে অবরোধ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে নেয় 1944 সালের আজকের দিনে। 1989 সাল নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়। কলকাতা পাতাল রেলের টালিগঞ্জ স্টেশনের নাম পরিবর্তন করে কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের নামে উৎসর্গ করা হয় 2009 সালের আজকের দিনে। এবারে দেখে নেব জন্ম। ক্লাউড দেবশয় ফরাসি সুরকার, এর জন্ম 1862 সালের আজকের দিনে। জার্মান দার্শনিক ও লেখক ম্যাক্স সসেলের জন্ম হয় 1874 সালের আজকের দিনে। সিংহলী শিল্পী এ কে কুমারস্বামীর জন্ম 1877 সালের আজকের দিনে। প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন, এর জন্ম 1894 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1962 সালে। জার্মান অভিনেত্রী ও পরিচালক লেনি রিফেনশটাইন, এর জন্ম 1932 সালের আজকের দিনে। মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক জুলিয়াস জে এপস্টাইন, এর জন্ম হয় 1909 সালের আজকের দিনে। দেবব্রত বিশ্বাস স্বনামধন্য ভারতীয় রবীন্দ্রসঙ্গীত গায়ক এবং শিক্ষক, এর জন্ম 1911 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1980 সালে। বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু মিত্র, এর জন্ম 1915 সালে আর মৃত্যু 1997 সালে। মার্কিন লেখক ও চিত্রনাট্যকার রে ব্যাডবেরি, এর জন্ম 1923 সালের আজকের দিনে আর মৃত্যু 2012 সালে। মার্কিন অভিনেত্রী ও গায়ক
ভালেরি

হার্পার এর জন্ম 1939 সালের আজকে দিনে। ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ চিরঞ্জীবী এর জন্ম 1955 সালে। বাংলাদেশি কবি ও গীতিকার মুকুল চৌধুরীর জন্ম 1958 সালে এবং মৃত্যু 2002 সালে। মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক এবং প্রযোজক টোরি আর্মস এর জন্ম 1963 সালে। কে এম মোশারফ করিম, বাংলাদেশি অভিনেতার জন্ম 1971 সালে। ইংরেজ অভিনেতা রিচার্ড আর্মিটাগে এর জন্ম 1971 সালে। বাংলাদেশের টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রোমানা রশিদ ইশিতা এর জন্ম 1985 সালে। ইতালীয় ফুটবলার ফেডেরিকো মেসেডা এর জন্ম 1991 সালের আজকের দিনে। এবার দেখে নেব মৃত্যু। আজকের দিনের কোন কোন মহামানব মহামানবী আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন তা তালিকা এখন দেখে নেব। ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর মৃত্যু 1818 সালের এই দিনে। তার জন্ম হয়েছিল 1732 সালে। রোমানীয় বংশগত অস্ট্রীয় কবি নিকোলাস লেনাও এর মৃত্যু 1850 সালে। মার্কিন ছোট গল্পকার ও উপন্যাসিক ক্যাট শপন এর মৃত্যু হয় 1904 সালের আজকের দিনে। আইরিশ রাজনীতিবিদ ও মন্ত্রী মাইকেল কলিন্স এর মৃত্যু হয় 1922 সালের আজকের দিনে। অগ্নিযুগের বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য এর মৃত্যু হয় 1932 সালে। জন্ম হয়েছিল 1909 সালে। নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রজার মার্টিন ডোগার্ড এর মৃত্যু হয় 1958 সালে। ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা এবং গায়ক সেবাস্টিয়ান কবার্ড এর মৃত্যু হয় 1977 সালে। কেনিয়ার নেতা জমো কেনিয়াত্তা এর মৃত্যু হয় 1978 সালে। জন্ম 1889 সালে। ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক একনাথ রানাডে এর মৃত্যু হয় 1982 সালে। জন্ম 1914 সালে। তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের তৃতীয় রাষ্ট্রপতি জালাল বয়ার এর মৃত্যু হয় 1968 সালে। জন্ম 1883 সালে। বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক এবং অনুবাদক অরুণ মিত্রের মৃত্যু হয় 2000 সালের আজকের দিনে। জন্ম 1909 সালে। সঙ্গীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী অনিতা সেন এর মৃত্যু হয় 2005 সালে। জন্ম 1912 সালে। ইতালীয় ফুটবলার অ্যান্ড্রোয়া সেরিবি এর মৃত্যু হয় 2013 সালের আজকের দিনে। সিঙ্গাপুরের ষষ্ঠ রাষ্ট্রপতি সেল্লাপান রামানাথন এর মৃত্যু হয় 2016 সালে। তার জন্ম হয়েছিল 1924 সালে। লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক এবং সংবাদ উপস্থাপক গোলাম মুর্শিদ এর মৃত্যু হয় 1924 সালে। তার জন্ম হয়েছিল 1940 সালে।

শ্রোতা বন্ধুরা, দেখিয়ে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিন থেকে। এবারে একটি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, প্রখ্যাত প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, যার জন্ম 1911 সালের আজকের দিনে এবং মৃত্যু 1980 সালের 18 আগস্ট, তিনি এক নাগারে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষকও ছিলেন। শুনব শিল্পীর কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

সচলতা সচলতা অনেকটা কমে যায়, ওরা শিথিল হয়ে যায়, তাই খাবারগুলি পচতে চায় না। তাড়াতাড়ি খেয়ে নিলে আমরা ঘুমানোর আগে অনেক টুকিটাকি কাজ যেমন করে থাকি, তেমন হাঁটা চলা হয়, তখন শরীরের অঙ্গগুলি সচল থাকে এবং এগুলি বিক্রিয়ায় কাজ হয়। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। সকালবেলা হালকা ব্যায়াম, প্রাণায়াম বা একটু হাঁটা চলা করুন বা বাড়িঘরের টুকিটাকি কাজগুলি সেরে ফেলুন, তাহলে দেখবেন যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, খাওয়ার আগে অবশ্যই ভালো মতো হাত ধুয়ে নিতে হবে এবং যথাযোগ্য শৌচালয় ব্যবহার করতে হবে, এবং শৌচালয়ে পড়ে হাত পা যেমন ধুয়ে ফেলতে হবে, তেমনি শৌচালয়ে যাওয়ার যে পোশাকগুলিও পাল্টে ফেলতে পারলে খুবই ভালো। আপনারা এসব টুকিটাকি নিয়মগুলি মেনে চলুন, দেখবেন নিরোগ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা দীর্ঘদিন বাঁচতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি অনুষ্ঠান আজ সকালে। কাল সকালে প্রত্যাশা নিয়ে আর সঙ্গে ছিলাম আমি সুখ, আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠক আগামীকাল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গতকাল সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার অভিযোগ, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতকে প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তার সরকারের একটি অঙ্গীকার।